0: মোটু এতদিন কা থিও
1: কি গো কা থিও নি সলে তো নিকাল দি রয় নি প্র্যাকটিস বাট
2: কি না না
0: রেগুলার না আয়র আনি আবা আব্বু তো রেগুলার
3: হোয়াট
4: ইজ দিস ম্যান